শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব ২৪শে জুন বুধবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ওকিনাওয়া মঙ্গলবার স্মরণ দিবস পালন করেছে। এটি ছিল ওকিনাওয়া যুদ্ধ সমাপ্তির ৮১তম বছর পূর্তি। ওই যুদ্ধে ২ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ওকিনাওয়া জেলা প্রতিবছর ২৩শে জুন ইতোমান শহরের শান্তি স্মৃতি উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করে। মূলত জাপানের বর্তমানে বিলুপ্ত রাজকীয় সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত যুদ্ধের সমাপ্তি হিসেবে দিনটি স্মরণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে বেসামরিক নাগরিকদের অংশ নেওয়া তীব্র এই স্থল যুদ্ধে জেলার প্রতি ৪ জনের মধ্যে প্রায় ১ জনের প্রাণহানি ঘটে। এই যুদ্ধে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে সক্ষম জীবিত মানুষের সংখ্যা প্রতি বছরই কমে চলেছে। ওকিনাওয়া ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের অনুমান অনুযায়ী জেলাটির জনসংখ্যার ৮% কম মানুষ প্রকৃতপক্ষে যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিলেন। এই যুদ্ধের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উপায় অনুসন্ধান করছেন মানুষ। বেঁচে যাওয়া যোদ্ধাদের পরিবারের সদস্যরা তাদের গল্প অন্যদের কাছে তুলে ধরতে এগিয়ে আসছেন। অন্যদিকে শিক্ষাবিদরা স্থানীয় ইতিহাস এবং পারিবারিক অভিজ্ঞতা নিয়ে গবেষণা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করছেন। নিউ ইয়র্ক শেয়ার বাজারে লেনদেনের পর জাপানের ইয়েন মার্কিন মুদ্রার বিপরীতে স্বল্প সময়ের জন্য ১৬১.৯৩ নেমে আসে। এর ফলে এটি ২০২৪ সালের একটি স্তরে গিয়ে পৌঁছায় যা ছিল প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল। উল্লেখ্য, চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করতে পারে এমন জল্পনার কারণে ইয়েনের বিপরীতে ডলার কেনার প্রবণতা বাড়ছে। এর পেছনে মূল কারণ হল তেলের উচ্চমূল্য মার্কিন মুদ্রাস্ফীতিকে পুনরায় উস্কে দিতে পারে এই উদ্বেগ। পরবর্তী সময়ে লেনদেনে জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেটের মধ্যে দীর্ঘ আলোচনার খবরের কারণে ইয়েনের মূল্যমান কিছুটা পুনরুদ্ধার হয়। এর ফলে জাপানি কর্তৃপক্ষের দিক থেকে মুদ্রাবাজারে সম্ভাব্য হস্তক্ষেপের জল্পনা শুরু হয়। মঙ্গলবার সকালে টোকিওতে ডলারের বিপরীতে ইয়েনের দর ১৬১-এর মাঝামাঝি স্তরে ছিল। এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন মুদ্রার ব্যাপক ক্রয়ের পরিপ্রেক্ষিতে ইয়েনকে সমর্থন করার জন্য যে কোনো হস্তক্ষেপের কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। তবে জাপানি মুদ্রা ১৯৮৬ সালের ডিসেম্বরের স্তরের কাছাকাছি চলে আসায় ব্যবসায়ীরা এই মুহূর্তে সতর্ক রয়েছেন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকাগুলোর আরও গভীরে প্রবেশ করায় গাজার জনগণ মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানাচ্ছে। অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি বাহিনী সেখানে থেকে যায় এবং এখন গাজার প্রায় ৬০% নিয়ন্ত্রণ করছে। ইসলামপন্থী গোষ্ঠী হামাসের উপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মে মাসে এই হার বৃদ্ধি করে ৭০% করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইন নামে পরিচিত একটি রেখা দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় শনিবার জানিয়েছে যে উত্তর গাজা শহরে হলুদ রঙের কংক্রিটের ব্লক স্থাপন করা হয়েছে। এদিকে আরব গণমাধ্যমগুলো জানিয়েছে যে এর ফলে ইয়েলো লাইন ১০০ মিটার সরে যাওয়ায় বহু পরিবারকে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছে। বাসিন্দারা বলছেন, পার্শ্ববর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ এবং ড্রোন হামলা চলার সময়ে মাঝরাতে সতর্কতা ছাড়াই ব্লকগুলো হঠাৎ করে আনা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নিজের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বার্নহ্যামই পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। সোমবার 10 ডাউনিং স্ট্রিট থেকে স্টারমারের ঘোষণার পর লেবার পার্টি 9 জুলাই থেকে নেতৃত্বের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করবে। বার্নহ্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে স্টারমারের এই সিদ্ধান্ত একটি পরিবর্তনের সূচনা করছে এবং তিনি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে এগিয়ে নিতে চান। বার্নহ্যাম 2001 সাল থেকে শুরু করে 16 বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী বা JGSDF এবং মার্কিন মেরিন বাহিনীর সৈন্যরা দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার একটি প্রত্যন্ত দ্বীপে ড্রোন সিস্টেম ব্যবহার করে রাতের বেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহের একটি মহড়া চালিয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তোকুনোশিমা দ্বীপে এই মহড়াটি অনুষ্ঠিত হয়। এটি জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু অঞ্চলের বিভিন্ন এলাকায় গত শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত JGSDF এবং মার্কিন মেরিন বাহিনীর একটি যৌথ মহড়ার অংশ। জাপানের দূরবর্তী দ্বীপপুঞ্জের প্রতিরক্ষার জন্য কৌশলগত সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় প্রায় 9,600 ব্যক্তি অংশ নিচ্ছেন। মার্কিন সহকর্মীদের সাথে মত বিনিময়ের পর জাপানি কর্মীরা উৎক্ষেপণ মঞ্চ থেকে একটি স্ক্যান ইগল মনুষ্যবিহীন আকাশযান উড্ডয়ন করে। প্রায় 30 মিনিট ধরে চলাচল করা জাহাজগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা যানটি পরে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে উদ্ধার করা হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত সহ বিশ্বের অন্যান্য সংঘাতে ব্যবহৃত হওয়ার পর থেকে চালকবিহীন যানের উপযোগিতা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে চালকবিহীন যান মোতায়েনের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় 100 বিলিয়ন ইয়েন বা প্রায় $619 মিলিয়ন বরাদ্দ করেছে। চিবা জেলার চিবা শহরের একটি পার্কে প্রাচীন ভূতাত্ত্বিক স্তরে পাওয়া বীজ থেকে জন্মানো পদ্মফুল এখন পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় রয়েছে। ওগা লোটাস নামে পরিচিত এই ফুলের বীজ 1951 সালে শহরটির 2000 বছরের পুরনো একটি ভূতত্ত্বীয় স্তর থেকে আবিষ্কৃত হয়েছিল। শহরের চিবা পার্কের 900 বর্গমিটারের একটি পুকুরে এই পদ্ম চাষ করা হচ্ছে। পার্কটিতে একসময় প্রায় 700টি পদ্মফুল ফুটবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।